0: অজনা লিঙ্ক ক্লিক করতু না। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: প্রচার করছো মৃদঙ্গ বাদ্য, পরিবেশন করিছন্তি ধনুর্ধর বিজয়ী।

0: নেই বিল গলত করলে, কিন্তু কেজনকর সেটা কাটি দিয়েছেন অফিস ওলা।
1: আচ্ছা আচ্ছা, বিল দেই নথিবা যোগুঁ সে কাটি দিয়েছে।
0: আজ্ঞা
1: আজ্ঞা আজ্ঞা। আউ পাঠ পড়া পাই কোন সব সুবিধা রয়েছে গাঁরে?
0: আম সাইডে তো অঙ্গনবাড়ি অছি আর কিছু নাই। তারপরে আমার সে পুরোনা সাইডে অছি পঞ্চম রু সপ্তম যায়। তারপরে হাই স্কুল যাতে টাঙ্গরপড়া কিংবা জাম পাশি পাটনা। কলেজ তো আমার আঞ্চলিক মহাবিদ্যালয় পুরা আমার পুরা ফেমস আউ সম্পাটনা। আউ
1: সম্পাটনা। আজ্ঞা আজ্ঞা আজ্ঞা। গাঁরে তো স্কুল অছি, পাখরে হাই স্কুল রয়েছে। তবে সব পিলা আজ্ঞা পাঠ পড়ুছেন না, বা অভিভাবক মানে পাঠর মহত্ব পাঠর গুরুত্ব বুঝিছেন না?
0: হ্যাঁ, এবে বুঝলেনি সমস্তে, সবু খাইতে নাই পাইলে বি পাঠটা কো আগে গুরুত্ব দৌছন্তি আও।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, বহুত ভালো কথা আজ্ঞা। আউ যদি আমি এমতি দেখিবা কেতে ভাগ লোক শিক্ষিত অছন্তি গাঁরে?
0: গাঁরে এবে যদি দেখা যাব কইতে গেলে সে 95 ভাগ পাখাবা কি হইজো শিক্ষিত।
1: মানে
0: এবে এবে যদি এইছো 2024-27 যে জনগণনা চলছে এতে 95 শতকড়া হইজিবে।
1: আজ্ঞা আজ্ঞা, মানে এবেকার পিঢ়ি সমস্ত পাঠ পড়িছন্তি, কিন্তু যে পুরোনা লোক অছন্তি পুরুখা লোক মান অছন্তি সেই মানে টিকে অশিক্ষিত থিবে বোধহয়।
0: আজ্ঞা আজ্ঞা
1: আজ্ঞা। আর যদি কেবে কারো দেহ পা খারাপ হয় সেতবে আপনারা মানে কোন করন্তি?
0: সেতবে অছন্তি আমার এঠি 108 কো ফোন করা যায়। তারপরে আমার গাঁরে বি কেজন অছন্তি সেই গাড়ি চলছন্তি, তাকু পার্সোনালি ফোন করলে বি সামান কোন দিনতি করি আনকি উঠে কিনে জানতে। তারপরে অটো অছি, অটো বালা বি তাকু সাই কো ফোন করলে সামানে বি নিয়ে জানতি। আও পাটনা পাটনা গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্র কো।
1: আজ্ঞা আজ্ঞা। নাই মো কইবা কথা হচ্ছে কি কোন কি আজ্ঞা, মানে দেহ পা খারাপ হলা মানে আপনি মেডিকেল হি যাওচন্তি? যেহেতু আম কেন্দ্র গোটিয়ে মানে আদিবাসী বহুল অঞ্চল আজ্ঞা, এটি বিশ্বাস সেপারে অন্ধবিশ্বাস সেপারে, কিন্তু আমি তো রয়েছি যদি কেবে কারো দেহ পা খারাপ হলা প্রথমে টিকে ঝড়া ফঙ্কা করা গুণিগার্ডি করা ভালো হয়ে গেল তো হয়ে গেল, নহলে আমি মেডিকেল যাতে। তো সেই প্রথা বা সেই পরম্পরা এবে বি অছি কি এ গাঁরে?
0: আগরু থিলা মানে 7-8 বর্ষ পূর্বরু সেটা থিলা, এবে টিকে কমি কমি গলানি, কিন্তু অছি। আউ কার ধর কার টিকে পেট ডেডি হাইথিব কোন কি টিকে খাইবা পিবার অসুবিধা হাইথিব সেটা সেমতি বি দিনে দুই দিন পাই টিকে ইয়ে হয় না। হুম হুম, যাই কি টিকে নুন টিকে মন্ত্রা মন্ত্রি কর দেলে সেটা টিকে ইয়ে করলে সেটা বিশ্বাস হোক কি অন্ধবিশ্বাস হোক, কিন্তু সেটা বি লোক অছি এই যাই ভালো বি হই জানতি।
1: আজ্ঞা আজ্ঞা।
0: জনা অছন্তি আমার এই লুণ মতে দেবে সে পেট ফাঁপি দেব কি কোন হইতো সেটা ইয়ে করলে বি সেই পানি দিয়ে পি দেলে সেটা বি ভালো হয়ে যায়। হুম হুম হুম।
1: আপনার জন্ম হচ্ছে এই গাঁরে?
0: আজ্ঞা।
1: এই গাঁ আপনার কাহিকি ভাল লাগে ঠিক কহিবে আমাকে?
0: ইয়ারে আমার সমস্ত সমস্ত সহিত ভাল পাঁতি মিশি অছন্তি। গাঁরে নদী অছি, পাহাড় অছি, ঝরণা অছি, আউ এমতি শিব ঠাকুর অছন্তি, আমার ইয়ে খলিয়ারপাট মা ঠাকুরাণী অছন্তি, সবু ভাল অছন্তি, সবু আমার পরিবেশ ভাল, আউ সবু আড়ে মানে ঠনা জলবায়ু আছে। এটি এতে মানে শহর কি অন্য গাঁ অপেক্ষা এতে কচার কচার গাঁ নাই, টিকে শান্ত সরলিয়া গাঁ। আও
1: আচ্ছা, সেদিন ভালো লাগে গাঁ।
0: আজ্ঞা।
1: আও গাঁর গ্রাম দেবতী কো দিকে রইছন্তি?
0: গাঁর আমার এঠু হব সাইডু আমার পশ্চিম দিকে হব, সে আউ গাঁরু হব উত্তর দিকে।
1: আচ্ছা, তাঙ্ক না কোন?
0: মা খলিয়ারপাট ঠাকুরাণী মা।
1: তাঙ্কর কিছু মানে অনুভূতি থিব, তাঙ্কর মহিমা কিছু থিব?
0: হ্যাঁ আছে না। ও
1: কি কইবে আমাকে? আমি জানিবা যমন আমার কার্যক্রম শুনছেন সে আমার মধ্যে জানিবে
0: যমন কর চাকরি হউ নাই কি এমপি কোন কিছু গুটা ভালো মত হই পারুনি, সেটা সব সব সমস্ত বর মানসিক হই যায়
1: মানে মানসিক পূরণ করে দিমা প্রত্যক্ষ দেবী সে।
0: হ্যাঁ, আর সমস্ত বর বাজে কিন্তু মোর তো বাজি নাই, দেখা মানসিক করছি দেখা বা হওয়া পাই কি চাকরি হওয়া পাই সেটা হেই নাই, দেখা কেবে হচ্ছি বহুত লোক
1: আমি আশা করি আমার নিহাতি দুঃখ শুনিবে এবং যে আশা করছেন মানুষ করছেন আপনার মানসিক নিশ্চিত পূরণ হব।
0: আজ্ঞা। আর এমটি জন করে বি সে তার মানসিক কথলে সে তার চাকরি হইগলা, আর বহুত লোক আশা স্বপ্ন পূরণ হইছে কিন্তু মোর পূরণ হইছে না, আর্থিক আগরু যখন দারিদ্রতা লাগি রইছিলা সেটা টিকে দূরীভূত হইছে।
1: যা হো মা ডাক শুনিছেন?
0: আজ্ঞা।
1: আচ্ছা, তবে এই গাঁরে কোন সব পর্বপর্বাণি পালন করা যায়?
0: রজ, মকর, কালী পূজা, বন্দনা, লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, আর এই চূড়া চকটা যখন পঞ্চুক এইসব কীর্তন পালা সব।
1: ସବୁ ହୁଏ ମାନେ ବର୍ଷ ସାରା ବିଭିନ୍ନ ପର୍ବପର୍ବାଣି ଲାଗି ରହିଥାଏ
0: ଆଜ୍ଞା,
1: କିନ୍ତୁ କୋଉ ପର୍ବକୁ ଏଇ ଗାଁର ମୁଖ୍ୟ ପର୍ବ ବୋଲି ଆମେ କହିପାରିବା, ଯୋଉ ପର୍ବକୁ ପୁରା ଆବାଳ ବୃଦ୍ଧ ବନିତା ପୁରା ଧୁମଧାମରେ ପାଳନ କରୁଥିବେ?
0: ପର୍ବ ତ କହିଲେ ଆଗରେ ଯେମିତି ପର୍ବ ଗାହୁଥିଲା ନା, ସେଟା ଗୋଟେ ପର୍ବ ଭଳିଆ ଲାଗୁଥିଲା, ଏଇନା ସବୁ ପର୍ବଟା ଟିକେ ଟିକେ ଫିକା ପଡିଗଲାନି, କିନ୍ତୁ ହଉଛି ଆଉ ଏବେ ତ ସମସ୍ତେ ମାନେ ଖାଇତେ ପିନ୍ଧିତେ ସମସ୍ତେ ସବୁବେଳେ ପାଇଗଲେଣି ନା, ପର୍ବ ଗୁଡା ଆଉ ଏତେ ମାନେ ପର୍ବ ଭଳିଆ ଲାଗୁ ନାହିଁ, କିନ୍ତୁ ହଉଛି ଆଉ ଆଗରେ ଯୋଉ ରଜ ଆସିଲାକୁ ସମସ୍ତଙ୍କ ନୂଆ ଲୁଗା ପ୍ୟାଣ୍ଟ ସାର୍ଟ ସେ ସମସ୍ତଙ୍କର ମାଛ ମାଂସ ସବୁ ହଉଥିଲା ନା, ରଜ ହଉ କି କାଳୀ ପୂଜା ହଉ କି ମକର ହଉ, ତ ସବୁଦିନ ସବୁ ଜିନିଷ ଲୋକ ପାଇଗଲେ ନା,
1: ମାନେ ସେ ପର୍ବପର୍ବାଣୀର ମାହୋଲ ମାନେ ଲାଗୁନି ରହୁନି
0: ନା, ରହୁଛି କିନ୍ତୁ ଆଗ ଭଳିଆ ଏତେ ନାହିଁ, ଆଗରେ ଅପେକ୍ଷା ଥିବ ଅପେକ୍ଷା କରିଥିବ ଯେ ରଜ ଆସିବ ତାପରେ ମୋର ନୂଆ ଡ୍ରେସ ହବ ପିନ୍ଧିବି ସେତେବେଳେ ପିଠାପଣା ହବ ସେତେବେଳେ ମାଛ ମାଂସ ଖାଇବି ଏମିତି ଖାଇବି ଏମିତି ଥାଏ ନା, ସେଟା ଗୋଟେ ମନର ମାନେ କଳ୍ପନା ଥାଏ ଏବଂ ସେ ଦିନ ପହଞ୍ଚିଲେ ଯାଇକିରି ହୁଏ, ତ ଏବେ ସେମିତି ହେଇପାରୁନି, ଯାହାର ଯେଉଁ ଦିନ ହେଲା କିଣି ପକଉଛି ପିନ୍ଧିକିରି ପଳେଇ ଆସିଛି ଇଏ ହଉଛି ଆଉ।
1: ତଥାପି ଯୋଉ ରଜ ପର୍ବ କଥା କହିଲେ ଆପଣ, ସେ ରଜ ପର୍ବ କଣ କେମିତି ପାଳନ କରନ୍ତି ଏ ଗାଁରେ?
0: ରଜରେ ଦୋଳି ହୁଏ, ତାପରେ ଝିଅ ବୋହୁ ମା ମାନେ ଆମର ନାଚନ୍ତି ସବୁରି ନାଚ ବୋଲିକିରି କୁହନ୍ତି ସେଟା, ଏମିତି ହୁଏ ଆଉ, ଖାଲି ରଜ ବୋଲିକି ନାହିଁ ମକର ବି ହୁଏ, ମକର ଆମର ମାହାନ୍ତ ମାନେ କାଳୀ ପୂଜା ଆଉ ମାନେ ମାଘ ମାଘେ ପରବ କରନ୍ତି,
2: ଭୀମକୁଣ୍ଡ ଯେମିତି କୁଣ୍ଡ ଅଛି ସେଭଳିଆ ଏଠି ଗୋଟେ ଛୋଟ ମୋଟ ଗୋଟେ କୁଣ୍ଡ ଅଛି ହେଲା କି, ତ ସେଇ କୁଣ୍ଡଟା କୁଆଡେ ଭୀମ ଖଡୁଥିଲେ ପୁରା ସେଇ ବୋଲି ତ ଆମ ଜେଜେମା ମାନେ କୁହନ୍ତି ହେଲା କି, ସେଟା ଗୋଟେ ମାନେ ଐତିହ ସ୍ଥାନ, ତ ସେ ଭୀମ କୁଆଡେ ଖୋଳୁଥିଲେ ତ ରାତି ପାଇଗଲା ସକାଳ ହେଇଗଲା ବେଳକୁ ସେ ସେଥିରେ ମାନେ ସେ କୁଣ୍ଡଟା ଅଧା ରହିଗଲା,
3: ଆଚ୍ଛା ଆଚ୍ଛା,
2: କୂଅ ଭଳିଆ ଅଛି ତଥାପି, ତ ସେ କୂଅ ଭଳିଆ ରହିଛି ସେଟା ସେଇଭଳିଆ ନୀର ଅଛି ସେଟା, ସେଟା ସାତ ପୋଖରିଆ ବୋଲିକିରି କୁହାଯାଏ ସେ ଜାଗାଟା ନା ନଦୀର।
3: ଆଚ୍ଛା ସେଟା କେତେ କଣ ଗଭୀର ଅଛି?
2: ସେଇଟା ତ ଆକ୍ଚୁଆଲି କେତେ କଣ ଅଛି ଏବେ ତ କହି ହବନି ସେଟା,
3: ତ ତା ଭିତରେ କିଏ ପଶିଛନ୍ତି ନା ପଶି ନାହାନ୍ତି କିଏ?
2: ନା ପଶି ନାହାନ୍ତି ସେ ଯାଇ।
3: ଆଚ୍ଛା ସେଠି କଣ
2: ଆଜ୍ଞା
3: ସେଠି କଣ ମେଳା ମହୋତ୍ସବ କିଛି ହୁଏ ନା ଏମିତି ଖାଲି ଅଛି?
2: ମେଳା ମହୋତ୍ସବ କହିଲେ ପଞ୍ଚୁକରେ ଖାଲି ପୂଜା ପାଠ ହୁଏ ପଞ୍ଚୁକରେ, ଆଉ ବାହାରୁ ଲୋକ ଆସନ୍ତି ନାହିଁ, ଖାଲି ସେଇ ଗାଁ ଲୋକ ହିଁ ସେଠି ପଞ୍ଚୁକରେ ପୂଜା କରିକି ଭଜନ କରିକି ଭଜନ କୀର୍ତ୍ତନ କରିକିରି ଆସନ୍ତି ଘରକୁ।
3: ମାନେ ଲୋକଲୋଚନକୁ ଆସିନି ସେ ଜାଗା ତାହେଲେ ପର୍ଯ୍ୟନ୍ତ?
2: ନା ସେ ଲୋକ ସେ ଜାଗା ଏଯାଏଁ ଲୋକଲୋଚନକୁ ଆସିନାହାନ୍ତି, କିନ୍ତୁ ଆମର ଯୋଉ ଜେଜେମା ମାନେ ଥିଲେ ସେମାନେ କହୁଥିଲେ ଯେ ଏଠି କୁଆଡେ ସାତଟା ଖଟ, ଆଗରେ ତ ଖଟ ସବୁ ଶନି ଦଉଡି ତ ସେ ସାତଟା ଖଟର ଦଉଡିକୁ ଏକାଠି ଖଞ୍ଜେଇକିରି ସେଠି ମାନେ ପକା ଯାଇଥିଲା ପଥର ଇଏ କରିକିରି, କିନ୍ତୁ ସେଇଟା ସେ ସାତଟା ଦଉଡିର ଖଟର ସେଠି ଖଞ୍ଜେଇକି ସେଠି ଇଏ ସେ ଭିତରକୁ ଛଡା ଯାଇଥିଲା ପଥର ଛଡା ଯାଇଥିଲା, ତ ସେଇଟା ସାତଟା ଦଉଡିର ଖଟର ସେ ଇଏ ପହଞ୍ଚି ନଥିଲା ନା ପହଞ୍ଚିଥିଲା, ତ ସେ ସାତଟା ଖଟର ଧଉଳିର ଇଏ ଖଞ୍ଜେଇକିରି ପହଞ୍ଚିଥିବାରୁ ତାର ନାଁ ଦିଆଯାଇଛି ସାତ ପୋଖରିଆ।
3: ଆଚ୍ଛା ଆଚ୍ଛା
2: ଆଚ୍ଛା, ଗାଁର ପୁରୁଖା ଲୋକମାନେ କହୁଥିଲେ ଯେ ଏଟା ଭୀମ କରୁଥିଲେ ଏବଂ ରାତି ପାଇକିରି ସକାଳ ହେଇଗଲା ବେଳକୁ ଆଉ ଖୋଲିଲେ ନାହିଁ, ଏଟା କଥା ରହିଛି କେତେ ଜୋର ଯୁକ୍ତିଯୁକ୍ତ ଜାଣିନାହିଁ, କିନ୍ତୁ ଯେତେବେଳେ କୁଆଡେ ସେତେବେଳେ ମୋର ଜନ୍ମ ବି ହେଇନଥିଲା ପୁରା, ଏଠି କୁଆଡେ ସରକାର ଗୋଟେ ବନ୍ଧ କରିବା ପାଇଁ ଯୋଜନା କରିଥିଲେ ଡ୍ୟାମ୍ ହେଲା କି, ସେ ତ ସେ ସେତିକି ବେଳେ କଲିକତାରୁ ଆସିଥିଲେ ଇଞ୍ଜିନିୟର ଇଞ୍ଜିନିୟର ସେ ଯନ୍ତ୍ରୀ ମାନେ ଆସିଥିଲେ, ତ ସେମାନେ କୁଆଡେ ସର୍ଭେ କରିଥିଲେ ଯେ କୁଆଡେ ଏଇଠୁ ବି ପାଣି ଲିକେଜ କରୁଛି ଆଉ ସେ ଭୀମକୁଣ୍ଡରେ ଯାଇକିରି ବାହାରୁଛି।
3: ଆଚ୍ଛା ଆଚ୍ଛା,
2: ତେଣୁ ଏଇଠି ବନ୍ଧ ହେଇପାରିବ ନାହିଁ ବୋଲି ସେମାନେ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଲା ନାହିଁ ଯେ ଏଠି ମାନେ ଏଟା ବନ୍ଧ ହବା ପାଇଁ ଯଦି ବି ବନ୍ଧ
3: ଉପଯୁକ୍ତ ନୁହେଁ ଆଉ
2: ମାନେ ଉପଯୁକ୍ତ ନୁହଁ ଭବିଷ୍ୟତରେ ଏଠି ମାନେ ଲିକ୍ ହେଇପାରେ ମାନେ ଇଏ ହେଇପାରେ ବୋଲିକିରି ତାଙ୍କର ମତ ଥିଲା, ଏବେ ତ ସେଟା ଇଏ ପତି ହେଇଯାଇଥିବ ବହୁତ ବର୍ଷର କଥା, ମୁଁ ଜନ୍ମ ବି ହେଇନଥିଲି ମାନେ 35-40 ବର୍ଷ ସେପଟର କଥା, ସେତେବେଳେ କୁଆଡେ କଲିକତାରୁ ଆଉ ଇଞ୍ଜିନିୟର ଆସିକିରି ଏଠି ସର୍ଭେ କରୁଥିଲେ।
3: ଆଚ୍ଛା
1: ଆପଣଙ୍କର ଯୋଉ ଗାଁ ଅଙ୍କୁରା, ଏଇ ଅଙ୍କୁରା ଗାଁରେ କଣ ସବୁ ପର୍ବପର୍ବାଣି ପାଳନ କରାଯାଏ?
4: ଆମର ଉକୁରା ଗାଁରେ ମାଘେଫର ବାପର ଆଉ ବନ୍ଦନା
1: ହଁ ତ କାହାକୁ ମାନେ ପୁରା ସମସ୍ତେ ପାଳନ କରନ୍ତି ପୁରା ଧୁମଧାମରେ କୋଉ ପର୍ବକୁ
4: ଧୁମଧାମରେ ଆମର ଏଇ ଯୋଉ ଏଇ ବନ୍ଦନା ଟିକେ ଧୁମଧାମରେ କରାଯାଏ ତାପରେ ମାଘେଫର ଟିକେ ଧୁମଧାମରେ ଆଉ
1: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା କଣ ସବୁ କରନ୍ତି ଆଜ୍ଞା ସେ ପର୍ବପର୍ବାଣୀ ମାନଙ୍କରେ
4: ଆମର ସବୁ ମିଶିକରି କରନ୍ତି ଆଉ ମୁଣ୍ଡା ମାହାତ ସେ ଆମର ମାଘପର୍ବରେ ଆଉ ଏଇ ଯୋଉ ବନ୍ଦନାରେ ବି ସେଇ ମୁଣ୍ଡା ମାହାତ ମିଶିକରି କରୁ ଆଉ
1: ଯେ କଣ କରନ୍ତି ସେଥିରେ ସେ ପର୍ବରେ
4: ନାଚ ଗୀତ ହୁଏ
1: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା କଣ ଦିନ ବେଳେ ନା ଦିନ ରାତି ଚବିଶ ଘଣ୍ଟା ଏମିତି ଚାଲିଥାଏ ନାଚ ଗୀତ କେତେ ଦିନ
4: ଚାଲେ ରାତି ତିନି ଦିନ ଚାଲେ
1: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା

0: প্রিয় শ্রোতা বন্ধু, আজির জনজীবন সঙ্গীতর সুরভি বনসুরভি এঠারে সমাপ্ত কলু। আশা করছু আজির এই স্বরময় আসর আপনার মনক আনন্দ ও স্মৃতির রঙে ভরি দিয়েছিল। আজ হুয় গীত পরিবেষণ কলে শিল্পী কৃষ্ণা মুন্ডা এবং সাথী। আকাশবাণী কেন্দুঝর, সময় সন্ধ্যা 6:10 হওয়া যাচ্ছি। গোস্বামী তুলসীদাস কৃত শ্রীরামচরিত মানস, আকাশবাণী কটক কেন্দ্র।
1: আপন মানে কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণী কটক কেন্দ্র রু প্রচার করছু গোস্বামী তুলসীদাস বিরচিত শ্রীরামচরিত মানসর 32তম ভাগ।

0: শ্রোতা বন্ধু, আকাশবাণী সম্প্রতি পালন করুছে তাহার প্রসারণর 90 বর্ষ। বহুজন হিতায় বহুজন সুখায় মন্ত্রক পাথেয় করে আকাশবাণী গত 90 বর্ষ ধরে দেশের এক সর্ববৃহৎ গণমাধ্যম ভাবে উভা হওয়া সঙ্গে সঙ্গে লোককে সূচনা, সম্বাদ এবং মনোরঞ্জন যোগাই পারুছে। আজ আলোচনা কার্যক্রমে রাখিছু এক আলোচনা আকাশবাণীর 90 বর্ষ। আলোচক অমূল্য কুমার সাহু।
1: প্রায় এক শতাব্দী ধরি ভারতর সবুঠু প্রভাবশালী সংযোগ সংস্কৃতি ও জাতি গঠনর সংস্থামানঙ্ক মধ্যে আকাশবাণী এক অদ্বিতীয় স্থান দখল করে আসিছি। ঔপনিবেশিক যুগর কর্কশ ধ্বনি থিবা সেই বড় রেডিও সেট্রু আজির স্মার্টফোন যুগর ডিজিটাল স্ট্রিমিং আপ পর্যন্ত আকাশবাণী অনেক রাজনৈতিক পরিবর্তন, প্রযুক্তি বিপ্লব, যুদ্ধ, সামাজিক আন্দোলন ও সাংস্কৃতিক পুনর্জাগরণর সাক্ষী হয়েছি। আকাশবাণী কেবল এক প্রসারণ সংস্থা নুহে, বরং ভারতর অমর স্বর ভাবে গাঁরু সহর, পাহাড়, মরুভূমি ও দ্বীপাঞ্চলর কোটি কোটি লোকঙ্ক পাখকু সূচনা, শিক্ষা, মনোরঞ্জন ও ভাবনাত্মক একতার বার্তা পৌঁছাউছি। আকাশবাণীর 90 বর্ষ পূর্তি কেবল এক সংস্থাগত বিকাশর পদচিহ্ন নুহে, এহা ভারতর গণতান্ত্রিক সংযোগ ইতিহাসর এক গৌরবময় উৎসব অটে। এই 9 দশন্ধি ধরি আম ভারতীয় রেডিও দেশর কৃষক, সৈনিক, ছাত্র, কলাকার, গৃহিণী ও নীতি নির্দেশকঙ্কর এক বিশ্বস্ত সহচর হয়ে রয়েছে। টেলিভিজন, মোবাইল ফোন কিংবা ইন্টরনেটর আগমন পূর্বরু আকাশবাণী আম ভারত পরি এক বহুভাষী ও বহু সাংস্কৃতিক দেশকু একতার সূত্রে বাঁধিছিলা। আজি ডিজিটাল মিডিয়ার আধিপত্য থিবা সত্ত্বে রেডিও তাহার সহজলভ্যতা, কম খরচ, ত্বরিততা ও ভাবনাত্মক নিকটতা যোগু অপরিহার্য হয়ে রয়েছে। আকাশবাণীর কাহাণী ব্রিটিশ শাসনাধীন ভারতর প্রারম্ভিক বিংশ শতাব্দী আরম্ভ হুয়ে। 1923 মসিহার বম্বের রেডিও ক্লব মাধ্যমে ভারতের প্রয়োগাত্মক ভাবে রেডিও প্রসারণ আরম্ভ হয়েছিল। পরে কলিকতা ও মাড্রাসে মধ্য এইপরি সৌকিন প্রসারণর প্রয়াস আরম্ভ হল। রেডিও সংযোগর সম্ভাবনা অনুভব করে ব্রিটিশ সরকার 1927 মসিহার ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বা আইবিসি স্থাপনা অনুমতি দেলে। এহা বম্বে ও কলকাতার কেন্দ্র স্থাপনা করে মধ্য আর্থিক সমস্যা কারণর শীঘ্র অসফল হয়ে পড়া। 1930 মসিহার ব্রিটিশ সরকার প্রসারণ কার্যকলাপক নিজ অধীনক নেই ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সর্ভিস বা আইএসপিএস গঠন কলে। এহা ভারতরে সংগঠিত সার্বজনীন প্রসারণর আরম্ভ থিলা। পরে পরে 8 জুন 1936 এহার নাম অল ইন্ডিয়া রেডিও রখাগলা। 1956 মসিহার সরকারি ভাবে আকাশবাণী নামক গ্রহণ করাগলা, যা বেতার প্রসারণর ভারতীয় পরিচয়ক প্রতিফলিত করে। প্রারম্ভিক দিনগুড়িকরে রেডিওর প্রযুক্তি সীমিত লা এবং রেডিও সেট কেবল সহরীয় উচ্চবর্গরে সীমাবদ্ধ লা তথাপি সেই নবজাত মাধ্যম ভৌগোলিক সীমা সরহদ ও ভাষাগত বাধা বিঘ্নক উল্লঙ্ঘন করিবার অপার ক্ষমতা প্রদর্শন করে। ভারতের রেডিওর উদয় স্বাধীনতা সংগ্রামর তীব্রতা সহ সমান্তরাল ভাবে ঘটিছিলা। যদিও ব্রিটিশ সরকার রেডিও প্রসারণ উপরে কঠোর নিয়ন্ত্রণ রাখিছিলে, তথাপি জাতীয়তাবাদী নেতামানে রেডিওর গুরুত্বক শীঘ্র হি বুঝি পারিছিলে। 1940 দশকরে রেডিও রাজনৈতিক বার্তা ও যুদ্ধকালীন সংযোগর এক মুখ্য মাধ্যম হয়ে উঠিলা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়রে বিশ্বর পরিস্থিতি ও ভারত সম্বন্ধীয় রাজনৈতিক ঘটনাবলী রেডিও মাধ্যমে প্রচারিত হেউথিলা। ভারতীয় ইতিহাসর সবুঠু স্মরণীয় মুহূর্ত মানঙ্ক মধ্যরু গোটিয়ে হেউছি 14-15 অগস্ট 1947 মধ্যরাত্রিরে পণ্ডিত জওয়াহরলাল নেহরুঙ্ক ট্রিস্ট উইথ ডেস্টিনি ভাষণর প্রসারণ। সেই ভাববিহ্বল ক্ষণ রেডিওকু ভারতর স্বাধীনতার ধ্বনি রূপে পরিণত করিদেলা। স্বাধীনতা সময়রে বেতার প্রসারণর কেবলমাত্র 6টি কেন্দ্র থিলা। দিল্লি, বম্বে, কলকাতা, মাদ্রাস, লক্ষ্ণৌ ও তিরুচিরাপল্লী দেশর বহু অঞ্চল তথাপি প্রসারণ সুবিধার বঞ্চিত লে। কিন্তু স্বাধীন ভারত রেডিওকু ଜାତୀୟ ଉନ୍ନତି ଓ ଗଣତାନ୍ତ୍ରିକ ଏକତା ପାଇଁ ଅତ୍ୟାବଶ୍ୟକ ମାଧ୍ୟମ ଭାବେ ଗ୍ରହଣ କଲା। ଓଡ଼ିଶାରେ ରେଡିଓର ଇତିହାସ ରାଜ୍ୟର ସାଂସ୍କୃତିକ ଜୀବନ ସହ ଗଭୀର ଭାବେ ଜଡ଼ିତ। 1948ରେ କଟକରୁ ଆରମ୍ଭ ହୋଇଥିବା ଆକାଶବାଣୀ କେନ୍ଦ୍ର ମାଧ୍ୟମରେ ଓଡ଼ିଆ ଭାଷା, ସାହିତ୍ୟ, ସଙ୍ଗୀତ ଓ ଲୋକ ସଂସ୍କୃତି ରାଜ୍ୟର ଦୁର୍ଗମ ଅଞ୍ଚଳ ପର୍ଯ୍ୟନ୍ତ ପହଞ୍ଚି ପାରୁଛି। ରେଡିଓ କେବଳ ଏକ ଗଣମାଧ୍ୟମ ନୁହେଁ, ବରଂ ଭାଷା ଓ ପରିଚୟର ରକ୍ଷକ ଭାବେ କାମ କରୁଛି। ବଣ, ପାହାଡ଼ ଓ ଆଦିବାସୀ ଅଞ୍ଚଳରେ ଭରି ରହିଥିବା କେନ୍ଦୁଝରଠାରେ 1988 ପ୍ରତିଷ୍ଠା ହୋଇଥିବା ବେତାର କେନ୍ଦ୍ର ଦୀର୍ଘ ସମୟ ଧରି ସବୁଠାରୁ ବିଶ୍ୱସନୀୟ ସୂଚନା ମାଧ୍ୟମ ପାଲଟିଛି। ସ୍ୱାଧୀନତା ପରେ ଭାରତ ଅନେକ ସମସ୍ୟା ଯେପରିକି ନିରକ୍ଷରତା, ଦାରିଦ୍ର୍ୟ, ଭାଷାଗତ ବିଭିନ୍ନତା ଆଦିର ସାମ୍ନା କରୁଥିଲା। ଏହି କଠିନ ପରିସ୍ଥିତିରେ ଆକାଶବାଣୀ ଜାତି ଗଠନର ଏକ ମୂଳ ଉପକରଣ ଭାବେ ଅଭ୍ୟୁଦୟ ହେଲା। ଭାରତର ଭାଷା ଓ ସଂସ୍କୃତିର ବିବିଧତା ଏକ ଯୋଗାଯୋଗ ଚ୍ୟାଲେଞ୍ଜ ଥିଲା। ଅଲ୍ ଇଣ୍ଡିଆ ରେଡିଓ ବହୁ ଭାଷା ଓ ଉପଭାଷାରେ ପ୍ରସାରଣ କରି ଏହି ସମସ୍ୟାକୁ ମୁକାବିଲା କଲା। ଆକାଶବାଣୀ ଆଞ୍ଚଳିକ ସଂସ୍କୃତିକୁ ପ୍ରୋତ୍ସାହନ ଦେଇଥିବା ବେଳେ ଜାତୀୟ ଚେତନାକୁ ମଧ୍ୟ ସୁଦୃଢ଼ କରିଅଛି। ଆକାଶବାଣୀର ବେତାର କେନ୍ଦ୍ରଗୁଡ଼ିକ ଭାରତୀୟ ସମାଜର ବିଭିନ୍ନ ରୁଚି, ଆବଶ୍ୟକତା ଓ ସାମାଜିକ ସ୍ତରକୁ ଧ୍ୟାନରେ ରଖି ବିକଶିତ ହୋଇଛି। ସମ୍ବାଦ, ଶିକ୍ଷା, କୃଷି, ଶିଳ୍ପ, ବାଣିଜ୍ୟ, କ୍ରୀଡ଼ା, ସଂସ୍କୃତି ଓ ମନୋରଞ୍ଜନ ପରି ସବୁ କ୍ଷେତ୍ର ପାଇଁ ଆକାଶବାଣୀର ଭିନ୍ନ ଭିନ୍ନ ରୂପର ବେତାର ପ୍ରସାରଣ ରହିଛି, ଯାହା ରେଡିଓକୁ ଏକ ବହୁମୁଖୀ ଜନସେବା ପ୍ରଣାଳୀରେ ପରିଣତ କରିଛି। ବିବିଧ ଭାରତୀ ସହିତ ଆକାଶବାଣୀର ପ୍ରାଥମିକ ଚ୍ୟାନେଲ, ଏଫ୍ଏମ୍ ସେବା, ଆଞ୍ଚଳିକ ଓ ସ୍ଥାନୀୟ ବେତାର କେନ୍ଦ୍ର ଓ ବିଶେଷ ରାଷ୍ଟ୍ରୀୟ ପ୍ରସାରଣ ସବୁ ମିଶି ଏକ ସମଗ୍ର ବେତାର ବ୍ୟବସ୍ଥା ଗଢ଼ି ଉଠିଛି, ଯାହା ପ୍ରମାଣ କରୁଛି ଆକାଶବାଣୀ କେବଳ ଏକ ପ୍ରସାରକ ସଂସ୍ଥା ନୁହେଁ, ବରଂ ଜନଜୀବନର ରୁଚି, ଆବଶ୍ୟକତା ଓ ସଂସ୍କୃତିକୁ ଧ୍ୟାନରେ ରଖି ଗଢ଼ାଯାଇଥିବା ଏକ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ବେତାର ପ୍ରଣାଳୀ। ଆକାଶବାଣୀର ସବୁଠାରୁ ବଡ଼ ଶକ୍ତି ହେଉଛି ଏହା ସମାଜର କୌଣସି ଏକ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ବର୍ଗ ବା ବୟସ ସୀମାରେ ଆବଦ୍ଧ ନୁହେଁ। ଆକାଶବାଣୀ ଦୀର୍ଘ ସମୟ ଧରି ଶିକ୍ଷା, ସୂଚନା ଓ ମନୋରଞ୍ଜନ ଏହି ତିନୋଟି ମୂଳ ଲକ୍ଷ୍ୟକୁ ଆଧାର କରି ସମଗ୍ର ଜନସମୁଦାୟ ପାଇଁ କାର୍ଯ୍ୟକ୍ରମ ପ୍ରସ୍ତୁତ କରିଆସୁଛି। ଶିଶୁଠାରୁ ଆରମ୍ଭ କରି ବରିଷ୍ଠ ନାଗରିକ ପର୍ଯ୍ୟନ୍ତ ମହିଳା, ପୁରୁଷ, ଯୁବ, କିଶୋର, ଶ୍ରମିକ, ଚାଷୀ, ଶିକ୍ଷାର୍ଥୀ ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ଆକାଶବାଣୀର ଅଲଗା ଅଲଗା ବିଷୟବସ୍ତୁ ଓ ଭାଷା ଶୈଳୀ ରହିଛି। ଶିକ୍ଷା କ୍ଷେତ୍ରରେ ଆକାଶବାଣୀ ଦୂରଶିକ୍ଷା, ବୟସ୍କ ଶିକ୍ଷା, ପ୍ରତିଯୋଗିତାମୂଳକ ପରୀକ୍ଷା ସୂଚନା ଓ ସାଧାରଣ ଜ୍ଞାନ ପ୍ରସାରରେ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଭୂମିକା ନେଇଛି। ସୂଚନା ଦିଗରୁ ଦେଖିଲେ ସମ୍ବାଦ, ସରକାରୀ ଯୋଜନା, ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସଚେତନତା ଓ ଆପତ୍କାଳୀନ ସତର୍କବାଣୀ ଆକାଶବାଣୀକୁ ଏକ ସତ୍ୟ ଓ ବିଶ୍ୱସନୀୟ ମାଧ୍ୟମ ଭାବେ ପ୍ରତିଷ୍ଠା କରିଛି, ଯେଉଁଠାରେ ଗୁଜବ ନୁହେଁ, ପ୍ରମାଣିତ ସୂଚନା ହିଁ ପ୍ରସାରିତ ହୋଇଥାଏ। ଭାରତର ପଞ୍ଚବାର୍ଷିକ ଯୋଜନା, କୃଷି ସଂସ୍କାର, ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଅଭିଯାନ ଓ ଜନକଲ୍ୟାଣକାରୀ ଯୋଜନାଗୁଡ଼ିକୁ ଗ୍ରାମାଞ୍ଚଳରେ ପହଞ୍ଚାଇବାରେ ଆକାଶବାଣୀ ଅତ୍ୟନ୍ତ ଫଳଦାୟକ ହୋଇଛି। 1962ର ଭାରତ ଚୀନ ଯୁଦ୍ଧଠାରୁ ଆରମ୍ଭ କରି 1965 ଓ 1971ର ଭାରତ ପାକ୍ ଯୁଦ୍ଧ, କାର୍ଗିଲ ୱାର୍, ଅପରେସନ୍ ସିନ୍ଦୁର ଓ ବର୍ତ୍ତମାନର ମଧ୍ୟପ୍ରାଚ୍ୟ ଯୁଦ୍ଧ ପରିସ୍ଥିତି ପର୍ଯ୍ୟନ୍ତ ଆକାଶବାଣୀ ଜନସାଧାରଣଙ୍କୁ ସଠିକ୍ ସୂଚନା, ଦେଶଭକ୍ତିମୟ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଓ ଦେଶବାସୀଙ୍କ ମନୋବଳ ବଢ଼ାଇବା ଭଳି ପ୍ରସାରଣ ଯୋଗାଇ ଆସିଛି। ଭାରତୀୟ ସଙ୍ଗୀତ, ସାହିତ୍ୟ, ନାଟକ ଓ ଭାଷାର ସୁରକ୍ଷା ଓ ପ୍ରସାରଣରେ ଆକାଶବାଣୀର ଅବଦାନ ଅତୁଳନୀୟ। ପଣ୍ଡିତ ଭୀମସେନ ଯୋଶୀ, ଏମ୍ଏସ୍ ସୁବ୍ବଲକ୍ଷ୍ମୀ, ରବିଶଙ୍କର, ବିସ୍ମିଲ୍ଲା ଖାଁଙ୍କ ପରି ବହୁ ପ୍ରସିଦ୍ଧ କଳାକାରମାନେ ଆକାଶବାଣୀ ମାଧ୍ୟମରେ ସ୍ୱତନ୍ତ୍ର ପରିଚୟ ବୃଦ୍ଧି କରିପାରିଛନ୍ତି। 1954ରେ ଆରମ୍ଭ ହୋଇଥିବା ଆକାଶବାଣୀ ସଙ୍ଗୀତ ସମ୍ମେଳନ ଭାରତୀୟ ସଙ୍ଗୀତ ଜଗତର ଏକ ସୁପ୍ରତିଷ୍ଠିତ ଆୟୋଜନ ଭାବେ ଚିହ୍ନିତ ହୋଇଛି। ଏଥିସହିତ ଆକାଶବାଣୀ ଭାରତର ବିଭିନ୍ନ ଅଞ୍ଚଳର ଲୋକଗୀତ, ଆଦିବାସୀ ସଙ୍ଗୀତ, ଲୋକକଥା ଓ ଲୋକନାଟ୍ୟକୁ ସଂରକ୍ଷଣ କରିବାରେ ସହାୟ ହୋଇଛି, ଯାହା ଗ୍ରାମୀଣ ଓ ଆଦିବାସୀ ସଂସ୍କୃତିକୁ ନୂତନ ଜୀବନ ଦେଇପାରିଛି। ସର୍ବଭାଷା କବି ସମ୍ମିଳନୀର ପ୍ରସାରଣ ଆକାଶବାଣୀର ଭାଷାଗତ ଐକ୍ୟ ପ୍ରତିଷ୍ଠାକୁ ଚିହ୍ନିତ କରିଥାଏ। ହିନ୍ଦୀ, ଇଂରାଜୀ, ସଂସ୍କୃତ ସମେତ ବିଭିନ୍ନ ରାଜ୍ୟ ଓ ଆଞ୍ଚଳିକ ଭାଷାରେ ପ୍ରସାରିତ ବେତାର ନାଟକ ଆକାଶବାଣୀ ମାଧ୍ୟମରେ ଏକ ସଜୀବ କଳାରୂପ ଭାବେ ବିକଶିତ ହୋଇଛି। ସାମାଜିକ ସମସ୍ୟା, ନୈତିକ ମୂଲ୍ୟବୋଧ ଓ ଜାତୀୟ ଚେତନାକୁ କେନ୍ଦ୍ର କରି ସୃଷ୍ଟି ହୋଇଥିବା ନାଟକ, ବୃତ୍ତକଥା, ରୂପକ କୋଟି କୋଟି ଶ୍ରୋତାଙ୍କ ପାଖକୁ ପହଞ୍ଚିପାରିଛି। ଶିଶୁମାନଙ୍କ ପାଇଁ ଶିଶୁ କାହାଣୀ ଓ କବିତା, କିଶୋର ଓ ଯୁବପିଢ଼ିଙ୍କ ପାଇଁ ସଙ୍ଗୀତ, ନାଟକ, ଆଲୋଚନା, ମହିଳାମାନଙ୍କ ପାଇଁ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଓ ପରିବାର ତଥା ସାମାଜିକ ବିଷୟ ଏବଂ ବରିଷ୍ଠ ନାଗରିକଙ୍କ ପାଇଁ ସ୍ମୃତିମୟ ସଙ୍ଗୀତ ଏବଂ ଅନୁଭବ ଭିତ୍ତିକ କାର୍ଯ୍ୟକ୍ରମର ପ୍ରସାରଣ ଆକାଶବାଣୀକୁ ଏକ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ପାରିବାରିକ ମାଧ୍ୟମ ଭାବେ ଗଢ଼ିପାରିଛି। ଆକାଶବାଣୀର ଏକ ଅନନ୍ୟ ଶକ୍ତି ହେଉଛି ସିଧା ପ୍ରସାରଣ, ଯାହା ଶ୍ରୋତାଙ୍କୁ ଘଟଣାସ୍ଥଳରେ ଉପସ୍ଥିତ ଥିବାର ଅନୁଭୂତି ଦେଇଥାଏ। ଆକାଶବାଣୀର ପ୍ରତ୍ୟକ୍ଷଦର୍ଶୀ ଧାରା ବିବରଣୀ ମାଧ୍ୟମରେ ଦେଶର ଧାର୍ମିକ, ସାଂସ୍କୃତିକ, କ୍ରୀଡ଼ା ଓ ଜାତୀୟ ଗୁରୁତ୍ୱର ଘଟଣାଗୁଡ଼ିକ ସଜୀବ ଭାବେ କୋଟି କୋଟି ଶ୍ରୋତାଙ୍କ ପାଖକୁ ପହଞ୍ଚିଥାଏ। ଏହା ରେଡିଓକୁ କେବଳ ସୂଚନା ମାଧ୍ୟମ ନୁହେଁ, ବରଂ ଘଟଣାର ସାକ୍ଷୀ କରିଥାଏ। କ୍ରିକେଟ୍ ମ୍ୟାଚ୍, ଅଲମ୍ପିକ୍ ଓ ବିଶ୍ୱକପ୍ ପରି ଆନ୍ତର୍ଜାତୀୟ କ୍ରୀଡ଼ା ପ୍ରତିଯୋଗିତାରେ ଆକାଶବାଣୀର ସିଧା ପ୍ରସାରଣ ଓ ଧାରା ବିବରଣୀ ଶ୍ରୋତାଙ୍କ କଳ୍ପନା ଶକ୍ତିକୁ ସକ୍ରିୟ କରିଥାଏ। ଦୀର୍ଘ 90 ବର୍ଷ ଧରି ଆକାଶବାଣୀ କେବଳ ମନୋରଞ୍ଜନର ମାଧ୍ୟମ ନୁହେଁ, ବରଂ ଏକ ଜନସେବାମୂଳକ ସଂସ୍ଥା ଭାବେ କାମ କରିଆସୁଛି। କୃଷକମାନଙ୍କ ପାଇଁ ପ୍ରସାରିତ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଆଧୁନିକ କୃଷି ପ୍ରଣାଳୀ, ଜଳସେଚନ, ଫସଲ ରୋଗପୋକ ନିୟନ୍ତ୍ରଣ, ପାଣିପାଗ ସୂଚନା ଓ ସରକାରୀ ଯୋଜନା ସମ୍ପର୍କରେ ତଥ୍ୟ ଯୋଗାଇ ଆସୁଛି। ସେହିପରି ସମାଜର ବିଭିନ୍ନ ବର୍ଗର ହିତ ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଭିନ୍ନ ଭିନ୍ନ କାର୍ଯ୍ୟକ୍ରମ ପ୍ରସାରଣ କରିଆସୁଛି ଆକାଶବାଣୀ। ବିଦ୍ୟାଳୟ ଓ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ ଭିତ୍ତିକ ଶିକ୍ଷାମୂଳକ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଦୂରଦୂରାନ୍ତର ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କୁ ଶିକ୍ଷା ସୁବିଧା ଯୋଗାଇ ଦେଉଛି। ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସଚେତନତା କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ପରିବାର ନିୟୋଜନ, ଟିକାକରଣ, ପୌଷ୍ଟିକ ଆହାର, ମହିଳା ସଶକ୍ତିକରଣ ଓ ସ୍ୱଚ୍ଛତା ଭଳି ବିଷୟକୁ ଗୁରୁତ୍ୱ ଦେଉଛି ଆକାଶବାଣୀ। ପରିବେଶ ସୁରକ୍ଷା ସମ୍ପର୍କିତ ସଚେତନତା, ରାଜନୀତିର ଗତି ଓ ଅର୍ଥନୈତିକ ଉତ୍ଥାନ ପତନର ସାକ୍ଷୀ।